0: নেক্সন হয়েছে বিবি নখুকিরকে মিবিলি নখুরা মখুরা কোয়াও আমিনা
1: এসারা এয়কুকিরিজা